0: हेलो फरमाइश।
1: हेलो हेलो, नमस्कार दादा भाई।
0: नमस्कार। हैं नमस्कार।
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: বুলটি দাস, কেমন আপনি?
1: আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমিও খুব ভালো।
1: দাদা ভাই, আমি একটি গান শুনবো, প্যার ঝুকতা নেহি।
0: ওকে, হ্যাঁ জি,
1: তুমসে মিলকর।
0: হুম হুম, হ্যাঁ শোনাবো।
1: কোনটা দাদা ভাই?
0: আচ্ছা ঠিক আছে।
1: আপ কেসে হো দাদা ভাই?
0: জি, মেয়ে বহুত হি বড়িয়া হুম। আর কিন লোগো কো আপ সুনানা চাহেঙ্গে ইস গীত কো?
1: আমার সঙ্গে আশুতোষ দাদা ভাই, অবিনাশ ভাই, দাদা ভাই আপনিও।
0: ওকে
1: ওকে, নমস্কার।
0: নমস্কার নমস্কার।